0: का पता। अरे तेरी आंखों के सितारों से, रुखसारों से, बीमारों से, बेकारों से, लोहारों से, आवारों से, गमखारों से, बंजारों से, लकड़हारों से, लकड़हारों से, ना जाने वो किधर गए।
1: You are Ujala Radio, headlines. Trump en Poetin bereiken akkoord. Rusland levert massaal diesel aan Verenigde Staten tot 2027. Omaanse co-piloot probeert vliegtuig neer te storten, maar piloten landen toestel veilig in Saoedi-Arabië. 3 mannen aangehouden voor schietpartij over Asselt. Nederlands OM vraagt uitlevering. Orkaan Isaias legt bijna 3/4 olieproductie Golf van Mexico stil. En tot zover de headlines op Ujala Radio.

0: Dit is het weerbericht op Ujala Radio. Het is half tot zwaar bewolkt en er komen enkele buien voor, in het noorden mogelijk met onweer. Wind komt uit de zuidwestelijke richting en is matig, aan zee en op het IJsselmeer krachtig tot hard, windkracht 6 tot 7. Vanmiddag vallen er buien met in het noorden plaatselijk veel regen en kans op onweer. De temperatuur ligt rond de 14 graden. En tot zover het weerbericht op Ujala Radio.
1: Jekja.
2: Tofa.
1: Tofa? Tofa to mujhe dena chahiye tha.
2: तुमसे तोहफा मैंने ले लिया है
1: जी मुझसे
2: तुमसे तुम्हारी टीचर
1: जोकर इसका क्या करूं
2: इसे अपने पास रखो मैं तुम्हें तुम्हारे लिए तुम्ही को लौटा रहा हूं
1: जी मेरे लिए
2: देखो एक दिन राजू बड़ा होगा लेकिन जोकर राजू ऐसा ही रहेगा भोला मासूम इसे जिसके हवाले करना सोच समझ कर करना दुनिया में जोकर के साथ जो करता है मजाक करता है

सुनने वालों, हम लोगों का तार का नंबर है 020-409-0807. Een e-mailtje sturen is makkelijker, natuurlijk, en dat kan altijd, 24/7. E-mailadres info@ujala.nl.

उजाला रेडियो रात दिन 24 घंटे लगातार आपके लिए तोर खाती है। और हाँ, तू मांगे हैगा Wil jij een berichtje sturen naar onze studio? Ha? Wil jij een berichtje sturen naar onze studio? Dan kan dat. Stuur je bericht naar 020-363-0808. Dil se baat karna hai? To hum bhi dil se aap se baat karenge. Har ek cheez. Raat o din, aap hum se baat kar sakte hai.

मोहब्बत के पहली मुलाकात का असर देखो ना जाने कब हो गया। एक मुलाकात में बात ही बात में। Dit is Sam van Niemand Minder dan Altamash Faridi. En ook Palk Muchal samen met Meatbro. Our filmkanaam heet Dreamgirl. Deze heerlijke comedy movie. Directed by Raj Shandiala. En in de hoofdrol Ayushman Khurana samen met Nusret. Een heerlijke hit op dit moment uit de film War. Dit is de stem van Arijit Singh samen met Shilpa Rao. En deze heerlijke fusion cover Ghana. Ki ghungaru toot gayi. Tu aise zor se nachi aaj ki ghungaru toot gayi.

0: You are.
1: Dit is Helene de Geest van de ANWB. Er staat file op de A1 Amersfoort Amsterdam. Tussen Baren en Blaricum is de vertraging 10 minuten. Daar zitten veel omrijders bij, want de A2 van Den Bosch naar Amsterdam is afgesloten vanaf knooppunt Oude Rijn door een ongeluk. Op de A12 van Arnhem naar Den Haag tussen Houten en knooppunt Oude Rijn, daardoor ook 5 kilometer file en 10 minuten vertraging. Verder file op de A30 Ede-Barneveld. Tussen Barneveld en de aansluiting met de A1 is de vertraging een kwartier. En tot zover de ANWB verkeersinformatie.
2: This is Ujala Radio. नमस्कार, आपका स्वागत है. आज के संगीत सफर में फिल्मी रंग भी हैं, प्यार भरे नाम भी और नाचने का न्योता भी. आप जहां भी सुन रहे हैं, अपने दिन में इन गीतों के लिए थोड़ी जगह बनाइए. शुरुआत में एक ऐसी पुकार जिसमें हैरानी

तेरी मेरी मेरी तेरी प्रेम कहानी है मुश्किल, दो लफ्जों में ये बयान ना हो पाए. Ja, de stem van Jay van de formatie Stars volume 4. Ja, heerlijke afwisselende gangen hier bij Ujala Radio vandaag. Wat doet Janne het toch? Afwisseling geeft onze geest meer ontspanning dan helemaal niets doen.

0: मस्ती में घूमे घूमे और बाहों में झूमे झूमे। फिल्म का नाम है खानदानी शफकना और गाना का नाम है शहर के लड़की। Misschien heb je de clip gezien. Ja, dit nummer werd opnieuw gemaakt in deze film. En het bevatte ook Sunil Shetty en Ravina Tandon. Ja, beide waren ook in de originele film. Ja, uit de film Raakshek. Raakshek uit het jaar 1996. Ja, misschien heb je de...
1: Live vanuit de Hoofdstad.

0: Live vanuit de Hoofdstad. उजाला रेडियो देश भर में तू जान है तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में हाँ हर गांव में हर एक कोना में ओटो में घर में सुनाई देता है उजाला रेडियो दे अबे प्लस के जरिए उजाला इस वन हेल नीलम तू जान है तो ढिंढोरा बजा दीजिए
1: Simpel, snel en effectief adverteren, maar wel betaalbaar. Kies voor Ujala Radio en bel 020-409-0807 of mail naar info@ujala.nl.
0: Ujala, page krijgen. Ujala's Diwali Festival of Lights. Zondag 1 november in de Meervaart. Met Sanjay Jodha, Maus Miroy, Indrunil Roy, Ravinder Singh Bedi. En muzikale begeleiding is in handen van... Avishkar Orchestra. Presentatie Jaya Chandrika Singh en Sudhir Nannan. Zondag 1 november. Ticket wacht bij Galilena. Our program shurhone wal hai vanaf 2:30. Raad 8:30. Fakkeloptocht kisat hebben we een George's concert doorgaat hier. Tickets vanaf 15 euro. Wacht bij Galilena via meervaart.nl. Samen ontsteken we niet alleen lampjes, maar ook onze harten. Vier het mee, straal mee. Avisé, Shubh Diwali. Toe je.

पागल पागल फिरते थे। सोनू निगम एंड सरिका कपूर en zangeres die weer heel snel van het podium is verdwenen, Sarika Kapoor. Daar hoor je nooit meer iets van. Haar film kan naam Tumse Acha Kaun Hai. Tumse Acha Kaun Hai. Aap sune Ujala Radio par.